0: টি লিং কুন্্রা হে সঙ্গ পাইখাতি মাসলাইবাগি রাইজ নিপান কনসিলি প্রজেক্টিনবাগ কনেকটিভিটি হে মপাঙ্গল কঙ্খনব উডিও সেল তুমি থাকম হে খুমাং চৌসলহাম চথোক চাশন চৌন খুদংচাব পিগনি নই দিল্লি সেবা তরং পাংথোপুম সুব প্রগতি মিফাম সভাপতি সরুক প্রধানমন্ত্রী হায় মরুব ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টিং পাইখাতপ্পদ চেকসিল থরাম কয়াল তাই মন্ত্রালয় রাজ্যের মক তুব মিয়ম প্রজেক্ট পাইখাত চেকসিনবরপদি তাকক আসি হৌনা কুপনব খি চুনা টেকনোলজি কাজ থাক মানি কোয়ালিটি পাইখাতব প্রধানমন্ত্রী মন্ত্রালয় মরিব এজেন্সি পৌতা পিকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু ইডি মিলন উদ নবীন লাগবাগ মুসলমান এফ পৌজল পিরকি রাষ্ট্রপতি পৌজল হায়পদ প্রফেট মোহাম্মদ পৌতাক নভৌনি প্রফেট মোহাম্মদ মসাগি মথৌ নিথি পাংথোক্তু আচুব লবি চব পৌতা পিরমি পৌতা তুমিন চাকোপি মজিল থান লেপ লাইটন চলি আমরম ওনাম কুমাইনপদাই ফোদরকি লোরকরপ কুমৈ ওনাম মৌসাদব নাটি চানবলন হেঘটহন আমি চলি নুবিদাসীকে মারি লেনেনা হি লামজেল তানব নাটকি বজগো ইসাই সানা খোনবনা চিংবসিং পাংতোকনারি বারাদমসুং মরোকোনা লিসিংানি কুনত্রা ফাউবদ লালোলিটিকি লামদা হাউজিক লাইরিব ফিবম আসিদগি সরুক আনি হেনগনব পান্দম থামলি লাইবাক আনি না ইনভেস্টমেন্ট মসুং ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন দা এহেন মিডিং থামলাগানি হাইরি মপাল থৌর মন্ত্রা লয়না হাই বারাদমসুং মরোকোগি ওয়ারেপ আসিনা লাইবাক আনিবু হেন নকনন মারি থামনবগ লয়না মপাঙ্গা সুকান খলহলগানি তরেসুব ভারত মরোকোগি জয়েন্ট কমিটি মিফাম আদুদ কমার্স ইন্ডাস্ট্রি রাজ্য মন্ত্রী জিতিন প্রসাদ মরোকো ট্রেড ইন্ডাস্ট্রি মন্ত্রালয় সেক্রেটারি অফ স্টেট ফরেন ট্রেড ইনচার্জ পুব ওমর হেজিরা আনি সভাপতি ওই ফোব পৌসেসর পাওসিদিক নাওরেম ভিক্টর ভিক্টর
1: থাকি ন্যাশনল হাইওয়ে টু টেক্ত কায়দান গাড়ি চথোক চাশন তৌহব মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান মামু থাকত ফোদি এক্সাইজ ডিপার্টমেন্ট কি 39 সুব রেজিং থর পাংথোকি এনআরসি সেন্সেসক মারি লেন চংসন খোঁজং পাওসি ফোনব পাওচে আয়ামগে মরুব পাওসি ন্যাশনল হাইওয়ে টু ইম্ফাল দিমাপুর লম্বি প্যাসেঞ্জর গাড়ি টেক্ত কায়দান চথোক চাশন তৌহব ইহানবগদ মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান কুকি নগা ফুরুপ মিয়ি থাকতপ ফোদি রাজ্য আপনার সকম গাকপদ পূর্ণমকি লমিনসি হাইব মুখ্যমন্ত্রী ওয়াফম সঙ্গা এক্সপ্রেস ইংলিশ এডিশন আহান হেডলাইন তৌরি পাওসিম মণিপুর মেল গানফিউ মেল পোকনফম পাউচেদ আহান হেডলাইন তৌরি হুয়েন লানপাও সেন্সেস কি মমান এনআরসি চু হাইব ওয়াকৎসিং হাইকোর্টনা পূর্ণ খনব হৌখ্রে সেন্সেস ইয়েথোপি হাইব ওয়াকৎসিং দি থা আসি কুনিপান চথগদব ওয়াইল ফাউব ডিফার তৌখ্রে হাইন আহান হেডলাইন তৌরি পাওসিগ মারি লেনা এনআরসি সেন্সেসক মারি লেনব খোঁজং চলি কাকপোপি সেন্সেস কি ট্রেনিং পাংথোকব হোটরমদি থুগাইখ্রে টি জি গিয়াম মহিরোসিং লোক ভবন থমজিনব হোটনখ্রে হাইব পাও সঙ্গা এক্সপ্রেস মণিপুর এডিশন আনিসুব হেডলাইন তৌরি সনালাইব পাউচেদ সেনাপতি ইম মাই থানখ্রে নোমাই কাপনখ্রে কোব্রা সেকুরিটি অপারেশন চথখ্রে সি আর পি এফ কি সাব ইন্সপেক্টর সোকলে কোটুনা কন্ডেম তৌরকি হাইন আহান হেডলাইন তৌরি পাও আসি পিপলস ক্রোনিকল হিল সোনবিল এক্সপ্রেস আহান হেডলাইন তৌরি মিকোকিব ইয়েথোপ চপ চাব পাখুম পিরকব কোর্টন খঙ্গনখ্রে হাইব পাও পোকনফম পাউচে আনিসুব হেডলাইন তৌরি এক্সাইজ কি রেজিং ডে পাংথোক্তুনা মানা লানথোক্রে আটেনব এক্সাইজ ডিপার্টমেন্ট ক্রোর 29 কি রেভিনিউ তানব গম্ব থাকাদিঙ্গাইনি হাইনা মুখ্যমন্ত্রী ইউনাম খেমচান ফোদি ওয়াফম সনালাইবাক সঙ্গা এক্সপ্রেস ইংলিশ এডিশন আনিসুব হেডলাইন তৌরি মণিপুর ইস্যুসিং খনব সি এম খেমচান দিল্লি ইউখ্রে নুথিল অমিত শাহ উনব হাইন সঙ্গা এক্সপ্রেস মণিপুর এডিশন আহান হেডলাইন তৌরি তামেংলং জেলাদ স্কুল বায়োমেট্রিক আপডেট সেশন গরানদি হৌখ্রে হাইব পাও তামেংলং টাইমস কি আহান হেডলাইন তৌরি সুনি
0: থাকচারি ভিক্টর আরইব রইব পাও আমুক সেকুরিটি ফোর্স রাজ্যের চিনব মফমবগ চথব লালব মাপন খুসু খুলাই কয়া ফাগতখ্রে রেলওয়ে রোডব পওয়ার সেক্টর মারি লেন পাইখাতপ মরুব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট তরুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিনখ্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু ওনাম ইট ই মিলন উদ নবীন লাগবাগ এফ পৌজল পিরকি পও লচরে
2: আদম তাইব থরম কয়াচল সেমজব আকাশবাণী ইম্ফাগে কংলা চ্যানেল লেপ্তন তাবিউ মিয়ামগিদমকনি আকাশবাণী ইম্ফাগে কংলা চ্যানেল হজিমুক লানথোক

0: পীয়ূষ হাজারিকা নইদু জাগির রোড হেন চিফ মিনিস্টার জে আত্মা নির্ভর আসম আভিয়ান জে আমার জে নিগুলোখ্রু ইসাও কুফ্র স্কিম লি নুখ্রু নিগুলোখ্রু কুহি ওভো সবে টিচো কুলিয়ে কুফ্র চো লি নুফনা হাজারিকা নো ওহো ওভো ওখো মাখি চো ইয়ে উদ্দো কাদে কালিয়া ওভো প্র কাকি লিহিয়া ওকে কাজে নিলসে ইয়ে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড খুলে নো ওকে কাজে খুহি ফপিওটন নলুমুই অন্টারপ্রেনর খুহে পেবিয়ে স্টেট চিনি মার্জেট হচলে বব কাপি নিট ফটো খুঁই সরকার ন বব কাপি গুরু এগ্রিকালচার মিনিস্টার নেবিয়ে সিকিম লোকসভা এমপি ডক্টর ইন্দ্র সুবা ন ইদু গৌহাটি হেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জে জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি আজ লিভুল পিও সেভকি রংপো রেলওয়ে লাইন উভো নাহি কুঠ সপিও রোখোয়ে প্রপোজড মেলি দেনতাম রেলওয়ে লাইন জে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট ইয়ে ফাইনাল লোকেশন সার্ভে হিয়া কুঠ সুমুচু কাপি খোয়ে ত্রিপুরা চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা ন ইদু জেনারেল ডিউটি মেডিকেল অফিসার খুঁই অ্যাপয়েন্টমেন্ট লার কুজু পিয়ে কালিয়া মেডিকেল অফিসার খ্রু ডেন্টাল সার্জন ইয়ে কমিউনিটি হেলথ অফিসার খ্রুমুই জে চিঠুকাখি স্টেট লেভেল ট্রেনিং প্রোগ্রাম ফ্রোটোপিয়ে আগ্রতালালি প্রাগিয়া ভাবান হেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ন চিঠি চো চসবো কালিলি ন চিফ মিনিস্টার ন চাকা তাপানিয়া আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সোঠগুরু ইয়ে হেলথ ইউনিভার্সিটি কঠ সোঠগুরু সরকার ন মার গুবু পেমসিপিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজ এ ডক্টর বি আর আম্বেদকর টিচিং হসপিটাল জে ফাউন্ডেশন দে উনিলি ভুল ওজে জুপিয়ে চসবলিন ডক্টর সাহান স্টেট হেলথ কেয়ার সিস্টেম লি মসোজ ল চুচো নাহি সুমুখ্র পুল করুদন হেলথ কেয়ার সার্ভিস পিও কুবু মিন সপ্তে সোলেন ফেস ফুপু পিও ডক্টর খ্রুহেন খোয়ে নাগাল্যান্ড ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রূপিন শর্মা ন সিঙ্গল পোর্টেল কালিলিন পাবলিক মোসন কহে কমপ্লেন দাহি সাবমিট সোলো করুদন নাগাল্যান্ড পুলিশ ন অনলাইন সিস্টেম কালি টেস্ট সকলীয় কুবু ইদু পেবিয়ে নাগাল্যান্ড পুলিশ নাগাল্যান্ড স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ই আজু মিশন বাৎসালিয়া ইয়ে মিশন শক্তি ন চিঠি চো নিটমুই এ অনামুই পিলি ভাইলেন্স আচাশি কাপ্রাখ্রুহি কলিগুরু স্টেট লেভেল কনভার্জেন্স মিটিং লিন ডিজিপি নেবিয়ে নিটমুই এ অনামুই জে কহে সুমুথুপি গুরুলি গভর্নমেন্ট এজেন্সি ক্রু পুলিশ লিগাল সার্ভিসেস কলি খ্রসু কাপুইপু গুরু ফনখোয়ে দিল্লি গভর্নমেন্ট ন ইজ দিল্লি লক্ষ্মী যোজনা খুলি নিট বেনিফিশিয়ারিস মিথুপাতি আপ্রুভাল লার গুজুপিয়ে স্কিম হি খুলি ন অক্রোচ আমার নিগুরু নিটমিন কষা থুকাখা কৃপুঙ সকলেটে ইউনিয়ন হোম মিনিস্ট্রি ন ইন্ডিয়া আখ্রুপুই কুবু কেরালা স্টেট জু কুঠু কেরালাম হি ইদু অগস্ট মাকাপুঙ নিন অফিসিয়াল সো তাতিলেট মসপ্রাউটে জকো হি হিসে ইখ্রুমন জক নপিয়ে মুসুহি পি জিখলি উমন লচু জচ মুসু সুন চাকরালেসে।
1: কনো মিটর খ্রো কলা খ্রো মজ সাসলে শ্রেলে ও শুসে এ মে পাদি অপে পাদি নানো মিটর খ্রো কলা খ্রো মজ সাসলে শ্রেলে ও শুসে এ মে পাদি অপে পাদি নাস নাস আছি মেরিহি বুয়া তেলো চে দোয়েন এনোস দোস থো অতু কো ফদু কোসু হোফো অজি ফো কিরাহি সো ফিসু লোলেশে ফিসু মো হরে মি ক্রকো লাতু লো করুকো তেসু মো হরে শে নম যতু লো করু কো হাস দুস থো হোজ র মি র ফিলো ফিসু লোলে শে ওয়া ও সুমা সাজ মি নি পি কো খেনি বা কো খেও তো ই মে পো পি ফে ক্রোলে রে লে রে নি চি ফে